0: আউনা কৃষ্ণ বসে রে মের মানাইনা। বলছে ইনু রাগে নরানো নিন্দ্রা নধেরাইলিনু, কই দেখি নডরাউনু রে সখ তাই কইলে নবেছে উনু, দন্ডা দর পট ছিন্ন ফ্রোতে রহানু জুন সপানা ছোড়ু দিনু, বিদ্যামা ধনমা পুরাউনু পরে ও বাণী হরদম লিনু, বাজু বন্ধ কিরিট কুণ্ডল মনি ওঠে চুরাহারলে, ভোটো কোট কমে যা টোপি পগাড়ি আস্কোট শুরুয়ালে, মাছ কুম্ভ বদেল বাঘ বনি দয় কইলে মগনতে উদয়, কুর্দি জঙ্গল চোর ধৈর কইলে যোগী খুনি যাই উদয়, বিদ্যা শূন্য বনে রান বনিয়ে কে গর্নু তি কুণ্ডল, দানই গর্নু বনে রাহাত বনিয়ে বালা ভিড়ে কে ফল, জিব্রো পন্নর মন্ত্র জপন জিব্রো পন্নর মন্ত্র জপন বনিও ন স্বাদকই খাতির, লোচো লা উপকার গর্ন বনিও সিংহা রমা কে ছর, মুমাকো অতি সাগো রোজো নিমা গাইগো জীব গাই ঠেলিনু, বৃষ্টা মিত্র খকার মাগোড়ো লিদয় সালনা লালে জেলিনু, হরদম পেছিনু পেতা কাগো খুমালে ঠেরা তিলে তো কিনু, হরদম পেছিনু পেতা কাগো খুমালে কিরা তিলে তো কিনু, নৌ মহিনা তক ঘোর কষ্ট সহ তৈ তৈ গর্ভমা রোপিনু,
1: হরি মেরো ঘর বোধ বাড়কুটে বসনি তেজ বাহাদুর বসনে তো, মেরো উমের নব্বে বর্ষ একানব্বে বর্ষ লাগি, মাইলে একাশি একানব্বে বর্ষ ভাই, আব মা শ্লোক ভু শুনদিন হলা সবাইলে, হে স্বামী তরুণী ভয়ে কি বগরাই ছোড়ি দূরাই গে সমা, পালনু ভয় জবান কত মগরুলা হানাথ দর্শন কা, কইলে দেখতু শশী বদন কি মোড়া দিন বিত ন লাগে এসাই, যৌবন কি ধনিছু খসম কি কমিছু বিরাম পালু কচ, নেত্রই খোলি কট চলে মকন যাও ডালছে ঈশ্বর গরি, জানতে ম ঘর কা জান সব সলি হেরদাই মময়েত গরি পরি, দেখতে সূর্যের চন্দ্রমা সরি বহু সুন্দর মোড়া পনি, ইউ জিউ ডগমগ গর্দত মদন কাই জসলে ভরি সন্তনি, বৃন্দাবন মধুমালতি কি ফুল যাই যবন্ত মেরো গয়ো, রাজাই কা কুলমা জনম হুন গাই বিবাহ নহুনে ভয়ো, সাথাই কা সঙ্গিনী সবাই চলি গয়ে মন রুন্থ মেরো অতি, কৌনাই মর্দনলে নিসাব গরি দেলা কুন্দাই বাজেলা পতি।
2: নমস্কার, ম ঘনশ্যাম ওলি দিগু গাউঁপালিকা ওড়া নম্বর চার গাউ ঘরমা কেদারনাথ ওলি ভন্ছন, মাইলে চাই শ্লোক লিয়ে আগে ছু, পত্নী পুত্র পুত্র কুটুম্ব সম্পত্তি মা চিন্তা ছ রাত দিন, কসো গরি আই